0: আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুর জন্য।
1: মাই ভিক্টরি ইজ এ ট্রিবিউট টু 300 বিজেপি ওয়ার্কার্স হু ওয়ার কিলড, দ্য ফাদার সন ডুও হু ওয়ার কিলড ইন মুর্শিদাবাদ।
0: মমতা ব্যানার্জি কে হারানা বহুত জরুরি থা,
1: ডিফিটিং মমতা ব্যানার্জি ওয়াজ নেসেসারি।
0: রাজনৈতিক সন্ন্যাস অভি হো গিয়া হ্যায়,
1: ইসমে
0: নন্দিগ্রাম মে হারি, ইস বার হার গিয়া, ইস বার ভি হারা, 15,000 সে জাদা ভোট সে উনকো খুল কে মুসলমান ভোট দিয়া। ওয়ার্ড নম্বর 77 মে জিতনা মুসলমান ভোট দেনে কে লিয়ে নিকলা, সব মমতা কো ভোট দিয়া। আর মুঝে হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট লোক নে আশীর্বাদ দেকর জিতায়া, শিখ সমাজ সব লোক খুল কে ভোট কিয়া। মে খাস করকে রাজস্থান কা 8 MLA কো প্রণাম করতা হুঁ, রাজেন্দ্র রাঠোর জি কা নেতৃত্ব মে এই লোক বহুত কাম কিয়া মেরে লিয়ে। আর গুজরাট সে অশোক জি আয়া থা, উনোনে উনকা টিম ভি বহুত বহুত মেহনত কিয়া হয়, মে সবকো প্রণাম করতে হুয়ে। এইচএম সামনে 2-3 বার ফোন কিয়া থা, উনোনে ভবানীপুর লেকার থোড়া কনসার্ন ভি থা, মে উনকো বতা দিয়া কুছ দের পহলে, বাকি তো কিসি কা সাথ বাত নেই হুয়া, মে তো ফোন অ্যালাউ নেই থা, ইসলিয়ে ফোন বাত নেই হুয়া। মে আমি হলদিয়া যা রা হুঁ, হুয়া সব ওয়েট কর রা হ্যায়, নন্দীগ্রাম কা সার্টিফিকেট ভি লেনা। নন্দীগ্রামে মুসলমান বেশি ছিল, মার্জিন কম হয়েছে, 66,000 মুসলমান ছিল ওই জন্য মার্জিন কম হয়েছে, এখানে 35,000 মুসলমান ছিল তাই মার্জিন বেশি হয়েছে। মুসলমান ভোট দেয়নি, মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোকে হিজাব পরা মমতাকে ভোট দি।
2: ভ্রষ্টাচারী
0: হারা
2: দাদা।